শ্রোতাবন্ধু প্রস্তুত করুছু ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। কার্যক্রমের প্রথম গীতটি শুনন্তু গৌর পট্টনায়ক রচনার, কণ্ঠদান করেছেন শৈলভামা মহাপাত্র।

0: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଶୁଣିଲି ରାଗମଞ୍ଜରୀରେ ମଧୁବନ୍ତୀ ରାଗରେ ଗୀତଟି କଣ୍ଠଦାନ କରିଥିଲେ ଚନ୍ଦନ କୁମାର ଜେନା, ରଚନା ରଜନୀକାନ୍ତ ନାୟକ।

শ্রোতাবন্ধু, আজ আমি গর্বর সহিত পালন করছি অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ আকাশবাণীর গৌরবময় 90 বর্ষ পূর্তি উৎসব, যা আপনার বর্তমান জাঁচুন্ আকাশবাণী। 90 বর্ষ ধরে এই আকাশবাণী দেশের কোণ অনুকোণের সঠিক সূচনা, শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীত ও মনোরঞ্জন পৌঁছাই আসুছি, আসুব দেখিনিয়ন্তু। চাহিঁ সে হেউ আপনার স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করে আজির ডিজিটাল যুগ পর্যন্ত হেউ, আকাশবাণী লক্ষ লক্ষ লোকঙ্ক হৃদয়কে যোড়ি রাখিছে। আকাশবাণী কেবল শব্দ নুহে, গোটি ভাবনা ও স্মৃতি, যা পিঢ়ি নেই পিঢ়ি আসিছে। ভারতীয় সংস্কৃতি, সাহিত্য, শাস্ত্রীয় সঙ্গীত, আঞ্চলিক ভাষা ও সামাজিক সচেতনতার প্রচারে আকাশবাণীর অবদান অপূরণীয়। আপনার সুখ হোক, দুঃখ হোক, সংকট হোক, প্রত্যেক মুহূর্তে লোকঙ্ক পাখে বিশ্বস্তনীয় সাথী হয়ে রহিতলা এবং রহিছি ও রহি আসিব এই আকাশবাণী। তবে আকাশবাণীর এই ঐতিহাসিক গৌরবময় যাত্রা বিষয়ে আগুক আহরি জাঁবা, কিন্তু তা পূর্ব শুণবা এটি গোটি গীত।

0: হরি বিভূম ধ্রুব মান ধ্রুব শিব কহিলে যেদিন দেখিবু তোর রথ রূপ তাকা ছিন্ন ভিন্ন তল সাই হব সেইদিন তোর বাউর দর্প চূর্ণ নিশ্চয় হব
1: পহঞ্চিব তো পাই
0: আশা শুনি শুনি রাধি সবাণ সেইদিন ঠাউ শিবঙ্কর কথা অনুসারে তার বিমান কেতন কু প্রতিদিন পরীক্ষা
1: রথ রূপ তাকা পড়িব মোর গোটে সমক্ষীন
0: যোধা এই কথা যাই দৈনন্দিন দেখু থাই এনে মধ্য কোন হইছি দেখন্তু রাজরাণী পদ্মাবতীঙ্ক গর্ভরু কন্যা রত্ন টিয়ে জন্ম লাভ করিছি বরাসুরা

0: শিশোভা দেখি হরস যে মামন কণ্ঠু ফেই হার দেলা বড়ে তার
1: কণ্ঠু ফেই হার বড়ে দেলা তার
0: মুদ্রিকা দেলা যুবা পুণ প্রকাশ
1: প্রকাশ
0: প্রকাশ।

0: ঠিক রাত্রি নিবাহি যাইছি সভা তনু এনে তো দিন
1: দিন বানা যাতে লেখি দিয়ে পতাকা উড়া তলে ভূতলে সব ঘিড়ি ঘিড়ি খট খনে
0: বাইবা তো সেদিন প্রাত করে বানা
1: হবে যোধা পড়িব
0: আচ্ছা ভূমিপতি তর ধ্বজ নিরীক্ষণ করিবা সঙ্গে সঙ্গে চাল যাই এনে সংবাদ গেলি যে দ্বারকা
1: কৃষ্ণ বলরাম আসছন্তি সৈন্য সাজিক যুদ্ধ
0: করিয়া শিবঙ্কর বাক্য সত্য বলে চিন্তা করিবা সেনাবাহিনী মানুষ সজ করি কৃষ্ণ সহিত তুমুল

আসন্তু খালি আপনার পাঁচটা শুনবে প্রাজিত কার্যক্রম ওমং পরে পরে পাঁচটা বাজি তিরিশ মিনিট শুনবে নাট্যধারা ক্রমে কৃষ্ণ লীলার তৃতীয় ভাগ পরিবেশন করবে ভবানী পাত্র সাথী। সন্ধ্যা ছটা বাজি পনেরো মিনিট শুনবে শ্রীরামচরিত মানস দেশভক্তি শুনাইব সন্ধ্যা ছটা বাজি পঁচিশ মিনিটে। সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিট শুনবে বিকাশ মন্ত্র কার্যক্রম রেলেখ শুনবে আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে সাতটা শুনবে কতটি ওড়িয়া চলচ্চিত্রের গীত কিষান রয়েছে রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে। রাতে আটটায় শুনবে কতটি হিন্দি চলচ্চিত্রের গীত কতটি ওড়িয়া চলচ্চিত্র গীত শুনবু রাতে আটটা বাজি পনেরো মিনিটে। রাতে আটটা বাজি তিরিশ মিনিট শুনবে ওড়িয়া আলবমর গীত। রাতে নটা রয়েছে বিবিধ ভারতী কার্যক্রম। রাতে দশটা বাজি পঁয়ত্রিশ শুনবে অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রম। শ্রোতা নিয়ে আসন্তকালি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কে সূচনা।

0: আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সন্ধ্যা ছটা বাজি পনেরো মিনিটে শুনন্তু তুলসীদাস রচিত শ্রীরামচন্দ্র মানসের একান্ত ভাগ।
1: এপিসোড নম্বর 51 5-1।

শ্রোতা বন্ধু, আমি সবুলে আমেশক পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রক্ষা নিরোগ জীবন যাওয়া সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশের জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তু সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরের বাতাবরণের এর কুপ্রভাব পড়ব। আমি জানি যে বর্জ্যবস্তু পুনঃচক্রণ কলে এত শক্তি উৎপন্ন হুয়ে, বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক